নাকা স্কিম সরকার কমিয়ে সেন্ট্রাল এসিস্টেন্স টু স্টেট পুলিশ স্কিম কি কালি কি কিনথোপ কি মারুতি জিমনি কি টাটা ট্রাক ক্যারিয়ার্স কি মহিন্দ্রা মিনি ট্রাকস কি বাস ক্যারিয়ার্স বাট কি টাটা ইয়োধা নাকবন্তা কি সিআইডি উমন্ত্রী রংবা উ অং বক সরকার কানিয়াই পেনখান পেনখ্লাইনি কথনাত পুলেন কটকুম গ জুক কবমন্তা বান পেনখ্লাইনি গা জিংডন কি বরিয়াদা হাকলেন কি থাইন সর কিনডং বা কি থাইন খাপপুট উমন্ত্রী রংবা কনরাত কি সংমা হনে উলয়সিম পন্থা হাক সি এম কানেক্ট পাবলিক কনসালটেটিভ মিট হা উসুসো থাম অডিটোরিয়াম শিলং বালাপনলং দকতনাত আর্বান অফেয়ার্স বা কশিলং মিউনিসিপাল বোর্ড হাক জিংদন লং উসম বোর্ড মন্ত্রী রংবা ওবা সিয়ম হালং ধার কা এম এল এ ডক্টর আমপ্রিন লিংডো কি অফিসার কি রংবা শনং বাট কি নংলাম শনং কি বলাওয়ানরা এ কি মাত এখরেন কি বফের বফের কি বেদে বাট কা ওম কি নালা কি সুরক কি স্ট্রিট লাইট কি সিসিটিভি বাট কি জিংথোট হাক বর্ডিং কি অফিসার কি লাপনতেপ হলোর কি কাম কি ফের ফের কি কি বরং পন্ত্রে হদো মন্তা উসাংমা উলাবান হলোর কি জিঙে ত্রে লাং বা জিঙ্কিত খ্লি হাপরেং কি তনাত বার উলাপনতেপ বা সরকার কার পনওয়ান দরি কি রকম খমি বনিয়া বান পেঙ্গর ইয়া কা জিং পন্ত্রে কাম ইয়া কি প্রজেক্ট কি ফের ফের উলাই থু রু শফাং কা জিং পন খ্রে নাগা মন্তা কা ন্যাশনাল গেমস হাশলং তুরা বা জোয়াই কসরকার জেলা কলাপন বনা এক সং পিসা কব আর ফৌলাই ক্লোর তিনকা বান পন খ্লাইন হাগজিং পন খ্রে ইয়া কিনং এলাকাই হাসওয়া ক ন্যাশনাল গেমস কব লাইপ খন্ডাই হাউসনাম আর হাজার আর পুঞ্জ ও মন্ত্রী কিতনাথ স্পোর্টস ইউথ অফেয়ার্স বা ওয়েলহাট মিকি শিল্লা ও অং বা কনিগ সং পিসা হাপো টিম প্রেপারেশন প্রোগ্রাম কনিয়ারাপ ইয়াক জাকাসা জিঙ্গিনং এলাকাই কবাম দি কবাম কদি কি বাতেই বাট কিউই কিউই কিজিং ডন কাম হাগা জিঙে ক্রেন বিকিনো এলে কাই কি কোচ বা কি স্পোর্টস অ্যাসোসিয়েশন কি বা ফের বা ফের উবা শিল্লা উলা বান হালোর কিজিং ডন কাম জঙ্গে জিঙে ত্রেলাং বাট কি পলিসি ত্রে কাম কি বে হা বাট কি সামলা উলা ক্রেন রু হালোর কিজিং নং কিউ জঙ্গে জিং